জানামালায় যায় রে লাল তোরারা, ও মেরা ঘর তাই কইছা কেউ দুঃখ বরদায় আইছা কেউ, ও মেরা ঘর তাই কইছা কেউ দুঃখ বরদায় আইছা কেউ, দিনা দিনা জিন্দাকি সারা খুনে ভাইরাজ, দিনা দিনা জিন্দাকি সারা খুনে ভাইরাজ, হরে রাম হরে রাম বাঁচো হরে রাম মুখলে বাঁচো হরে রাম আসে করছো কাম, মুখলে বাঁচো হরে রাম আসে করছো কাম।

বোটা দেখি ভোটে দাইলে ল্যামসন চাংরা খাসি, বোটা দেখি ভোটা দাইলে ল্যামসন চাংরা খাসি, গরি পাকা ছোরা ছোরি রুঞ্জন দাইলা বাসি, গরি পাকা ছোরা ছোরি রুঞ্জন দাইলা বাসি, জেঠো ছোরো ভান্সা উতা হেবা চিবরা চিতি, ছাইলা ভালো ভালে দেখি রুঞ্জন মাখা মিচি, ছাইনা ভালো ভালে দেখি রুঞ্জন আখা মিচি,

নাগারের পশুপতি গুজ্জেশ্বরী দক্ষিণ কালী সমজেরা পশুপতি গুজ্জে কালী দক্ষিণ কালী সমজেরা।